তাহান জাকরি পেয়েছে এসে গিফম আঞ্জালি সৈসাকি বি হুইদ্রম পুষ্পরানি ইসে এসিবু সৈরিংবা বৃন্দা সাকি আমি সৈরংবা না সুরচন্দ্র মথংদমুক তামিন আসি আফ্রিকাগিলাইসাবি ফিল্ম আসিদগি সরি সঞ্জমদি পুষ্পরানীগে আপনব খোঞ্জলদা খাইদেম ইমোনা সৈরিংবা লইনা সরি সঞ্জম মসামকনা সৈরংবাইসে কুদুল তামজিদি তামিন আসি